0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যরাতের ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। এদিকে প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্টে বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ আনরিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফির ওপর হামলায় একজন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় নতুন দিল্লি নিন্দা প্রকাশ করেছে। স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানলের কারণে স্পেন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌরোহিত্যে সংসদ ভবনে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবারই এক ভিডিও বার্তায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল সংসদে আনা হবে জানিয়েছেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার মধ্যরাতে তার ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানান। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তার ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত।
1: সকারাত্মক সুঝাব দিয়ে থ্যাংকস টু এভরিবডি।
0: সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল একথা জানান। শ্রী নাড্ডা ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে এক দফা বৈঠক করেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। সিজেপি তিনটি প্রধান দাবি পেশ করেছে। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
2: লগভগ দু ঘন্টে চলি সরকার কি ওর সে মে আর মেরে সাথ সরকার কে মন্ত্রী জিতেন্দ্র সিং কি বাতচিত কে শামিল হুয়ে উনকি বাতে হমনে সুনি বাতে সৌহার্দপূর্ণ বাতাবরণ মে হুই আর কই দৃষ্টি সে উন সারি বাতো পর হর তরিকে সে চর্চা হুই।
0: এদিকে প্রতিনিধি দলের সদস্য সিজেপির মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে।
3: ডিমান্ড যে তিন, উনমে সে দো ডিমান্ড, কম্পেনসেশন অর এফআইআর কা উইথড্রল অর সভরেন গ্যারান্টি, উনসে সরকার পজিটিভ।
0: প্রশ্ন

0: পাশাপাশি পাবলিক এক্সামিনেশন অ্যাক্টে 2024 এর আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। এক বিবৃতিতে পুলিশের পক্ষে বলা হয়েছে, টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষ পরিচালিত পরীক্ষার অনিয়মের দ্রুত তদন্ত করবে। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রের খবর। এদিকে NTA জেনারেল ম্যানেজার স্তরে একাধিক বরিষ্ঠ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে। সংঘ লোক সেবা আয়োগ বা UPSC প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ আধিকারিক নিয়োগের জন্যও বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এই প্রথম নেওয়া হচ্ছে তরুণ আধিকারিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। অপারেশন বিজয় অভিযানে ভারতের জয়কে স্মরণ করে 27তম কার্গিল বিজয় দিবস বর্ণাঢ্য রূপে উদযাপনের লক্ষ্যে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারক সম্পূর্ণভাবে প্রস্তুত। দুদিনের এই উদযাপন আজ শুরু হবে। একগুচ্ছ কর্মসূচির মধ্যে দিয়ে 1999 সালে দেশ ও মাতৃকার সম্মান রক্ষার্থে শৌর্য প্রদর্শনের সঙ্গে যেসব জওয়ান শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল শ্রদ্ধাঞ্জলি সমারোহে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ তীর্থযাত্রা 6 দিন পর আজ আবার শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে তা এই কদিন বন্ধ ছিল। কাশ্মীরের বিভাগীয় কমিশনার অংশুল গর্গ আকাশবাণীকে জানিয়েছেন, বালতাল ও পেহেলগাঁও দুটি রুটেই যাত্রা শুরু হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। শ্রীমতী মুর্মুর সর্বজনীন সেবা, শিক্ষা ও সামাজিক বিভিন্ন বিষয়ের প্রতি ব্যতিক্রমী ভূমিকা এবং ভারত রোমানিয়ার সম্পর্ককে আরও গভীর করে তুলতে তাঁর অবদানের জন্য রাষ্ট্রপতিকে এই সম্মানে ভূষিত করা হল। এই সম্মান গ্রহণ করে রাষ্ট্রপতি তা 140 কোটি দেশবাসীকে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, দুদেশের জনগণের মধ্যে গভীর মৈত্রী বন্ধনের প্রতিফলন এই সম্মান প্রাপ্তি।
1: For decades, Romanian universities have welcomed Indian students, particularly in medicine, engineering and technology. I would encourage Romanian educational institutions to deepen cooperation through joint research and faculty and student exchanges. I hope that my visit will lead to new academic partnerships and encourage more students and researchers from Romania to engage with India.
0: রাষ্ট্রপতি শিক্ষাকে তার জীবনের একক গুরুত্বপূর্ণ রূপান্তরকারী শক্তি হিসেবেও বর্ণনা করেন। ভারত ও তানজানিয়া দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়নমূলক অংশীদারিত্ব, প্রতিরক্ষা, সুরক্ষা সহযোগিতা, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, কৃষি, স্বাস্থ্য পরিষেবা, সংস্কৃতি, দুদেশের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে সমঝোতার ক্ষেত্র পর্যালোচনা করেছে। ইরানের জলসীমায় মোজাম্বিকের পতাকাবাহী LPG ট্যাঙ্কার দিশার ওপর হামলার পর জাহাজে থাকা 28 জন ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন। তেহরানে ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নাবিকদের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এদিকে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ MV ওমরফের ওপর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নতুন দিল্লি। বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলাকে গ্রহণযোগ্য নয় বলেও অভিহিত করেছে তারা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি সামুদ্রিক নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত 18 জুলাই কৃষ্ণ সাগর দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে হামলা করা হয়। 3 জন ভারতীয় নাগরিক সহ মোট 10 জন নাবিক ও কর্মী ছিলেন জাহাজে। এই হামলায় 1 জন ভারতীয় নাবিক প্রাণ হারান এবং জাহাজে থাকা অন্য 2 ভারতীয় নাগরিক নিরাপদে আছেন। বিদেশ মন্ত্রকের পক্ষে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবালনের কারণে স্পেন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্পেনের মাদ্রিদের পশ্চিমে ছড়িয়ে পড়া 3টি পৃথক দাবানল মিশে গিয়ে বিশাল অগ্নিকাণ্ডের আকার নেয়। তীব্র দাবদাহ, প্রবল বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। মাদ্রিদ অঞ্চলে 60,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত।

0: within the agreed upon time limits. तमाम मांगे जो हमारी थी वो मान ली गई है, तो हम इमीडिएट इफेक्ट से प्रोटेस्टर से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें पीसफुली अपने घर वापस।
1: उत्तर प्रदेशका मुख्यमन्त्री योगी आदित्यनाथले प्रश्नपत्र चुहावटमा संलग्न व्यक्तिलाई जेल वा कडा कारवाहीबाट उम्किन नदिने बताउनु भएको छ। फतेहपुरमा विकास आयोजनाको उद्घाटन तथा शिलान्यास कार्यक्रममा उहाँले प्रश्नपत्र चुहावटको समस्या अघिल्ला सरकारहरूको देन भएको आरोप लगाउनुभयो। उहाँले केन्द्र सरकारले प्रश्नपत्र चुहावटमा दोषी ठहरिने व्यक्तिलाई कम्तीमा 10 वर्ष कैद र 10 करोड रुपियाँसम्म जरिवाना हुने कडा कानुन ल्याउन लागेको जानकारी दिनुभएको छ। भारतको आसाममा बाढीको अवस्था अझै गम्भीर बनेको छ। 1,15,000 भन्दा बढी मानिस राहत शिविरमा बसिरहेका छन्। पछिल्लो विवरण अनुसार बाढीका कारण थप 14 जनाको मृत्यु भएपछि मृत्युको संख्या 61 पुगेको छ। शिवसागर, चराइदेहो र जोरहाट जिल्ला सबैभन्दा बढी प्रभावित भएको छन्। प्रमुख नदीहरू अझै खतरा तहभन्दा माथि बगिरहेका छन्। राहत तथा उद्धार कार्य जारी रहेको छ। यसैबीच राष्ट्रपति द्रौपदी मुर्मूले बाढीमा ज्यान गुमाएका प्रति दुःख व्यक्त गर्दै शोक स्नप्त परिवारप्रति संवेदना प्रकट गर्नुभएको छ। उहाँले प्रभावित नागरिकको सुरक्षा र उद्धार तथा राहत कार्यमा खटिएका सबैको सफलताको कामना गर्दै आसामका नागरिकसँग देश साथ रहेको बताउनु भएको छ। सिक्किमको नाम्ची जिल्लाको फामटाम गाउँमा आज पहिरो जाँदा 2 जनाको मृत्यु भएको छ। नाम्चीका वरिष्ठ प्रहरी उपरक्षकका अनुसार घाइते 2 जनालाई उपचारका लागि नाम्ची जिल्ला अस्पतालमा भर्ना गरिएको छ। दिल्ली मेट्रो रेल निगम डिएमआरसीले राजीव चोक मन्डी हाउस र सेन्ट्रल सेक्रेट मेट्रो स्टेसनका प्रवेशद्वार पुनः सञ्चालनमा आएको जनाएको छ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। राष्ट्रपति द्रौपदी मुर्मूको रोमानियाको भ्रमण सम्पन्न। राज्यसभा सदस्यलाई जनतासँग निरन्तर जोड्न उपराष्ट्रपतिको आग्रह।
2: प्रधान केन्द्रीय शिक्षामन्त्री पदे इस्तफा दिएछन्। পরিস্থিতির সুযোগ যাতে দেশবিরোধী শক্তিগুলি নিতে না পারে সে কারণেই তাঁর এই পদত্যাগ বলে জানিয়েছেন শ্রী প্রধান। সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লিতে ফিরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। হারারের স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 220 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আজ তিনি তাঁর পদত্যাগপত্র পাঠান। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন গত 10 দিন ধরে ছাত্র আন্দোলনের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তাঁর কাছে ব্যক্তিগত মর্যাদা নয় বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লির যন্তরমন্তর সহ সারা দেশে চলা আন্দোলনের সুযোগ দেশবিরোধী শক্তিগুলি যাতে কোনোভাবেই না নিতে পারে সে কারণে তাঁর এই পদত্যাগ বলে শ্রী প্রধান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন আইনি জটিলতায় কোনো ছাত্রের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই বিষয়টিও তিনি মাথায় রেখেছেন। তাঁর প্রতি সমর্থন এবং আস্থা রাখার জন্য ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী প্রধান আরও বলেন 2026 নিট ইউজি পরীক্ষায় কারচুপির খবর আসার পরই সরকার নিজেই পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সকলের সহযোগিতায় 21 জুন পুনরায় নিট আয়োজিত হয়। 16 জুলাই নিটের ফল প্রকাশিত হয়েছে। আগামী বছর থেকে কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি পদ্ধতিতে নিট পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান। নিট পরীক্ষায় অনিয়ম ধরা পড়ার প্রথম দিন থেকেই তিনি তার দায় নিয়েছেন, কখনোই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেননি বলে উল্লেখ করেন তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন মন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের যাত্রা মানুষের জীবন ও শিক্ষার্থীদের কল্যাণের পথেই চালিত হয়েছে। জনকল্যাণ ও সংস্কারের প্রতি তাঁর অঙ্গীকার এবং শক্তিশালী ভারত গঠনে অবদানের জন্য শ্রী

0: সরকারকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, দেশের শিক্ষা পরিকাঠামোকে আরও মজবুত করার প্রচেষ্টা ধর্মেন্দ্র প্রধান করেছেন, তা প্রশংসনীয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নের মাধ্যমে ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষাক্ষেত্রের সংস্কারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তাঁর পদত্যাগের সিদ্ধান্ত নিঃস্বার্থ সেবার মনোভাবেরই প্রতিফলন। সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তাদের দাবি পূরণে সরকার সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং আজ পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রুখতে সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করেন। পরে নতুন দিল্লিতে সিজেপি প্রতিনিধি দলের যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা বলেন, সিজেপির দাবি অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এফআইআর দায়ের করা হবে না। যদি কোনো এফআইআর দায়ের করা হয়ে থাকে, তবে তা প্রত্যাহার করা হবে এবং এফআইআর এর কপি তাদের সরবরাহ করা হবে।
1: সবসে পহলি বাত তো ইয়ে হ্যায় কে কি কোই ভি অ্যাকশন এফআইআর না হো অর আগার হ্যায় তো ও উইথড্র হো অর উসকো উইথড্র করনে কি বাত কোই ভি অ্যাকশন নেই হোগা। इस बात को सरकार ने स्वीकारा है जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। उसी तरीके से फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं, उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है।
0: তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যেসব পড়ুয়া আত্মঘাতী হয়েছেন তাদের পরিবারের প্রতি সরকার পূর্ণ সহানুভূতিশীল এবং সরকারের পক্ষ থেকে নিয়ম ও বিধি অনুযায়ী তাদের সহায়তা দেওয়া হবে। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আশা প্রকাশ করেন, তাদের দাবিগুলি নির্দিষ্ট সময়ের মধ্যেই পূরণ হবে।
2: On that note, the Kokroj Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timelines. Tamam maange jo hamari thi wo maan li gayi hai, to hum immediate effect se protesters se request karte hain ki aap withdraw kare, peacefully apne ghar wapas jaye.
0: দিল্লি মেট্রোর সব স্টেশন বর্তমানে যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে এর আগে লোককল্যাণ মার্গ, রাজীব চক, ব্যাটেল চক সহ 18টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনা কংগ্রেস এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিজেপি সাংসদ তথা মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আগামী সোমবার সংসদের অধিবেশনে কংগ্রেস এই আলোচনায় অংশ নেবে কিনা সেই প্রশ্নও তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, কিছু মানুষের আসল উদ্দেশ্য ছাত্রদের সমস্যার সমাধান নয়, বরং জল ঘোলা করে রাজনৈতিক ফায়দা তোলা।
3: কংগ্রেস পার্টি সে স্পষ্ট রূপ সে পুছনা চাহতা হুম কি সোমবার কো সংসদ কে বর্তমান সত্র কা দূসরা সপ্তাহ প্রারম্ভ হোগা। আপ ইস সমস্যা পর অর আপকে দ্বারা জো ভি বিষয় রাখে গয়ে জব সরকার সংসদ মে চর্চা করনে কে লিয়ে তৈয়ার হ্যায় তো আপ সোমবার সে সংসদ কি চর্চা মে ভাগ লেঙ্গে অথবা পুনঃ চর্চা সে ভাগেঙ্গে।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লিতে ফিরছেন। সফরকালে শ্রীমতী মুর্মু সেদেশের রাষ্ট্রপতি নিকোসোর ড্যানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে বৈঠক করেন। রোমানিয়ার প্রধানমন্ত্রী এবং সংসদের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রীমতী মুর্মু। ভারত রোমানিয়া ব্যবসায়িক ফোরামে তিনি বক্তব্য রাখেন। জনপরিষেবা এবং ভারত রোমানিয়া সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ থেকে ডক্টরেট লাভ করেন তিনি। মলদোভা এবং উত্তর ম্যাসেডোনিয়ার পর তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি রোমানিয়া গিয়েছিলেন। রাষ্ট্রপতি বলেছেন, রোমানিয়ায় বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রোমানিয়া সফরের শেষ দিনে আজ বুখারেস্টে ভারতীয় সম্প্রদায় আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশে বসবাস করলেও ভারতীয়রা নিজেদের মাতৃভূমির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকেন এবং তাদের দক্ষতা ও কৃতিত্বের মাধ্যমে দেশবাসীকে গর্বিত করেন।
4: ভারত রোমানিয়া সম্বন্ধ কা সবচেয়ে মহত্বপূর্ণ আধারে আমারে লোককে বীচ আত্মীয় সম্বন্ধ এ দেখার মুঝে প্রসন্নতা হে কি ভারতীয় প্রবাসী সমুদায় একজুট হোকা রোমানিয়া মে ভারত কি সাংস্কৃতিক বিরাসত কো জীবন্ত বানায়। ভারতীয় আইটি ইঞ্জিনিয়ারিং স্কলার্স রিসার্চার্স হেলথ কেয়ার প্রফেশনালস তথা বিদ্যার্থীকে নেই পিঢি আপ রোমানিয়া কো আপনা ঘর বানা রে। রোমানিয়া কি অর্থব্যবস্থা ও সমাজ মে আপনা যোগদান তথা ইহা ভারতীয় সংস্কৃতি ও মূল্য কে প্রসার কে লিয়ে আপকে প্রয়াস আপকো ভারত কা সচ্চা প্রতিনিধি বানাতে হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সারনাথ হল শান্তি, জ্ঞান ও করুণার এক চিরন্তন ঐতিহ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রত্যেক ভারতবাসীর কাছে এটি এক গর্বের মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, এই স্বীকৃতি ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত সারনাথে আরও বেশি করে ভ্রমণ এবং ভগবান বুদ্ধের আদর্শ অনুসরণের প্রেরণা যোগাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, ভারত বর্তমানে সেই তালিকায় নিচের দিকে রয়েছে। এর ফলে ভারতীয় রপ্তানিকারকরা অন্য দেশগুলির তুলনায় বেশি সুবিধা পাচ্ছে বলে বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ভারত থেকে পণ্যের আমদানিতে অতিরিক্ত শুল্ক 12.5% থেকে কমিয়ে 10% করেছে। সিরিয়ায় দামাস্কাস দেইর এল জুরের সড়কে পথ দুর্ঘটনায় 35 জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল পাশ হয়েছে। দুর্নীতি কাটমানি এবং পরিষেবা প্রদানে অচলাবস্থা দূর করতেই পঞ্চায়েত আইনে সংশোধন আনা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় দীর্ঘদিনের আইনি অসঙ্গতি দূর করতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 আজ বিধানসভায় পাশ হয়েছে। হারারের স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 220 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে 14 ওভার 3 বলে 7 উইকেট হারিয়ে 116 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। পরিস্থিতির সুযোগ যাতে দেশবিরোধী শক্তিগুলি নিতে না পারে, সে কারণেই তাঁর এই পদত্যাগ বলে জানিয়েছেন শ্রী প্রধান। খবর শেষ হলো, একটু পরেই স্থানীয় সংবাদ।
5: अब प्रस्तुत छ भुटानी कार्यक्रम अन्तर्गत भुटानी गीत।